0: অজনা লিঙ্ক ক্লিক করা পূর্ব টিকি ভাবত গোটিয়ে ওয়াই আপনার ঠকই রু বঞ্চাই পড়ে সবুলে পচারত WHY কুমার SBI র ক্যাপ্টেন ওয়াই আপনার সাইবর রক্ষক।
1: আকাশবাণী জয়পুর কেন্দ্রু আপনার কার্যক্রম শুনছেন্দি। আমার পরবর্তী কার্যক্রম শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রেলি করে প্রচার করুছু আকাশবাণী দিল্লিরু।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠার তাঁর শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া,
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু, এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা 1-0।

0: তোর কেস জবরদিন এলা কোর্ট লগে চাল্লা নাকি, তোকে ন্যায় না মিললা নাকি?
1: এবে আইলা আছে গোটেক সুবিধা উপায়, মধ্যস্থতা, বিলকুল ডাবু খরচ নাই।
0: তুমি নিজে বসি করি কাতাই করি নিজের অসুবিধা নিজে সমাধান করি পারাস।
1: দুই বাটর লোক মিশি করি বসলে সমস্যা সহজরে ছিড়ছি,
0: বেগি সমাধান হইছি, খরচ উনাইছি, সম্পর্ক ভাল রইছি, মধ্যস্থতা বাঁচলে।
1: লগেরে বা কট নইলে মধ্যস্থতা কেন্দ্রকে যা।
0: মধ্যস্থতা ড্রাইভ 30 মাননীয় সুপ্রিম কোর্টর গোটেক নূয়া চেষ্টা।
2: পিএম কিষান হিতাধিকারীঙ্କ ପାଇଁ জরুরি সূচনা। যোগ্য চাষীଙ୍କ নিকটରେ সহায়তা পହଞ্চାଇବା এবং ডাটাবেসକୁ স্বচ্ছ ও নির্ভুল କରିବା ପାଇଁ ভারত সরকার আরম্ভ করুଛନ୍ତି এক স্বতন্ত্র অভিযান। অক্টোবর 2-31 তারিখ পর্যন্ত রাজ্যব্যাপী চলিব এই অভিযান। পিএম কিষান যোজনার আর্থিক সহায়তা নিরবচ্ছিন্ন ভাবে পাইবা পাইঁ এগ্রিস্টাক পোর্টালে কৃষক পঞ্জীকরণ, ব্যাঙ্ক খাতা সহ আধার সিডিং এবং ই-কেওয়াইসি করিবা বাধ্যতামূলক। এথিপাইঁ পঞ্চায়েত স্তরীয় কৃষি কর্মচারী, রাজস্ব অধিকারী কিংবা নিকটস্থ জনসেবা কেন্দ্রকু যাই এই প্রক্রিয়া তুরন্ত সম্পূর্ণ করন্তু। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।

0: ইয়া বাতায় তাঙ্গে মামা মেণা বারাই তের জহরা নিজ নাতলা হাটা কথা হাল থাকে পেলকে জলকে আহাল থাকে হরি বাণজা মানুষে জহরা বাণজা
1: জহরা সামামা না ভাকের জিকে এলা ইয়া আবা সই ভাই তাই বাইতি বারতি জহরা আপে
0: আতে বাণজা নিজ আতে মার পেলকে জলকে আনো ওরে নিগে নানু কাছে যাতে এচে তবানে সে বাদশারে মার র কাতাতে জলকে আনো বা আমি গেটাই কি আসানি কাতা নিজ হাটা কাতা আনো জি নানু কাঁচা যাতে
1: হ্যাঁ মামা সত কথা এদি এনা কিছু নাম জিকে এসতা ই মামা তোলা টিকে কথা বার্তা আনমি আসান বিষয় কি কি চাষবাস বিষয় আপে যাহা বি
0: অত সমান তো বেটগাট আতাই মারস কে মেসাম নাই মেসিম নাই ওটা তামি আশাতে কামা এনাই এনে নি কামা কিহিম নে ওটা নাই বিতরা এচে নিহি রন্ডি আসানি পদুসকে ওড়ে এদি তানি কামাসকে
1: মা নাই তা তো আশা মানি পাই জি বহুত গুড়াই মার জিকে এলা সুবিধা অসুবিধা বেল দাসকে সুবিধা বেটা হি নাই
0: ওড়ে সিনকে নাই আশা ইচ্ছা কা মেসিমা নানু নাই বিতরা তাকে আমার কে নম্বর দুকাতে গুকি হুকা আতু কি বান্ডি বিষা আতে ওর কোকার পদান্ত কি সে আমি কেন বান্ডি হুকা হিনু ইলে তা তাকে হলে বারে তানু মজা হ্যাঁ তানু আমার কি নম্বর দুকা এদা ভেঞ্জি হে দিসকে নাই বিতরা রেজিনে ঈদ রন্ডে নাই তা র মার সিনকিন এল ইঞ্জিন প্রাথমিক চিকিৎসা ইঞ্জিন রে কে ইদি হলে বারে কথা আশা তাণে মঞ্জাম নে
1: মঞ্জা নে ওড়ে নাটা ভিতরে এক মামা লা আয়া 12 ঘন্টা আপে কি 10 ঘন্টা আপে মার এমার্জেন্সি তা চি নিহাতি হালে থাকি মাঙ্গো অসো মাত্রা আজ ইটি নে কি তানু গাড়ি নম্বর দুকা তারা ইজো জো হাজি গঞ্জি নে এনা হা জের কি এনা নম্বর দুকা কি ইনাতে যদি আমার কি নম্বর দুকা এনা হা চিসকে এলা তানু নেতের পরীক্ষা জিকে কি নে
0: নেতর কে হাল থাকি কিট ইঞ্জিন রে মা কাসা নেতরে পরীক্ষা থাকে এদি হলে তানি তাড়া মানে আমার কে যদি গাড়ি নম্বরে ম্যালেরিয়া ইলে তো নম্বর যদি আহিনে ইচি সারে আশা তাণা হাঁচে সারে তানু তানু তো মাত্রা মাঞ্জানু এ মাত্রা আজকে মাঙ্গে হিয়ানে এমাটে মাঞ্জা পিস্তাতে ইচি সারে তানি তাণা কাসা নেতর পরীক্ষা কি হানা হিয়ানে ওটা গাড়ি আতে সারে এদান ওটা আডি নাই কি আমি গেটা কি প্রাথমিক চিকিৎসা ইঞ্জিন রে মা এ দাঁড়ি বারে আশা তাণা মার বেটা নাই এদা পাই যে তাই ভাই তো নাই বিতরাসকে মার এ আশানি এ কামা তো এদি এ দাঁড়ি পুঞ্জানা ওটা মা লোক ডাবু কাশু কারচু কে হালি গাড়ি রাহা কিমা হাজা তো সে ক্লিনিক ইঞ্জি গাড়াতা টাউন তা হাজা না ডাক্তার তাণা হাজা হ্যাঁ এ প্রাইভেট ইনের মা এ প্রাইভেট দোকান তা হাজা এদিম্বা এম্বা হাতি সারে তো ডাক্তার সিনি খালি তিন বাঞ্জা রি বাঞ্জা ওয়াতুন সে ডাবু কে আয়
1: অনে সি ওড়ে এনা আহিনে মার উজ্জে হাজা সোন ডাবু কারচু খাল হাজি না এদিম্বা
0: কারচু কে হালি ওড়ে মার সিনি কে না এদিম্বা হাতি সারে ওড়ে ডাক্তার ওড়ে অসর আছেনে সি অসর উজ্জে মেড়া নাকি এ অসো তিসকে মার কডাতা না এই দড়র পাশা বাঞ্জা আয়া নাকি সো বাঞ্জা আয়া নাকি এদা পাই যে গাডু রাতে ওড়ে নাটা বিতরাটে মার হাজিম নাই হানাই বা নাই মার নিয়মিত নাই নিয়মিত নাই কি র গাড়িতা বাড়া কাহ নাই ইচ্ছার গাডু রাহা জানো হিলা লোক কি র আমনি গেটাস কি হিলা গেটাসি ইচ্ছি সারে

0: অবকাশ হিলাগটা সে গরিব লোক পিলেত সে এছাড়া বাধা কায় বাটে ঋণ বাড়িস আবা নাই এদা পাই যে তাই ভাই মার প্রথম মার সিনকিন নাটা তো আশা না জানে ই আশা দিদি টানা মার হাঁচি সারে আমার কি নম্বর দুঃখ আপে কি বান্ডি বিষা আপে গকি হুকা আপু এ নি রোগ আতিস কিনা তলিমুলা হাজা তানে তাঁ মাত্রা মানে তাঁ তাঁ হিলা আতিসা হিলা সারেস কে এনে মানজাম না ওটা দারি মানে স্বাস্থ্য কেন্দ্র মানজান ক্যা ডাক্তার তাঁ হাজার পরামর্শ নাই মাত্র ই আসান তাণা অসপতর মানে ই দাঁড়ি মালক পুঞ্জিল
1: হম আশা তাণা হাতি সারে মাঙ্গ না আশা তাণা কি বারে ফ্রি তলমার ভেটা নাই ফ্রি তল এনে কি মার যদি গাড়ি নমের দোকা আতি সারে 108 আম্বুলেন্স ইঞ্জ মানে এদানস কে হাটে আনে এদি জিকে উজ্জে ডাবু হিলা রেটো ইয়ারে মাঙ্গ ওড়ে সরকার ডাক্তর গা তাণা ওয়ানে এদি বা কি অসমাত্রাঞ্জ কে মেড়ে আনু কি এনি এনি পরীক্ষা ডো ইনে যে আঙ্গাত মাঙ্গ কাসা পরীক্ষা আপে গকি পরীক্ষা আপে কি যে কোনসি পরীক্ষা সব এবারে বিন্না ডাবু তলে মাঙ্গ সাহায্য কি আনবে
0: ওড়া আশা মাঞ্জা আম্বার কি গাড়ি নম্বর দোকাতে কি আম্বার কি রান্ডি তাহানি রয়াটি তানু ডেলিভারি তাকে আপে এদি মাঞ্জা গাড়ি তিসকে ডাবু হি আপনটা হসপিটাল তা হাজার তাকে যে হি তানু যোগাযোগ কি হাই আনে এদা পাই যে তাই ভাই তো ই আশা নিজু মাঙ্গে ব্যস্ততে ই আশা তো ইচে নিহি নিহি তান তানটে মার বেন তাই ভাই এদা পাই যে মার কোকর পদা আপে বুড়া বুড়ি আপে বারে তাই আমার কি নম্বর দোকান না আছে আমার আশানি নকে বেহন বাটে আশা তাণা ব্যস্ত সার তানু পরামর্শ ই আনে কি তান তাঁ অসপত্র মানু এবার হলে মার চেঞ্জা নিহি আনে নিহা আশারে তানি পরবর্তী যত্ন মার সিনিকিনাদি মানে তো নিজু হারেকা পুঞ্জাল তাকে যে হি মাতলে ঝলকি পেলকি আহাল তাকে যে র আশা দিদি মানে তানি দৌড়াতে ইন্দ্র জানি ই আসান তাঁটে মার বেন
2: জহর দিদি
3: হ্যাঁ জহর দাদা
2: নি দৌড়ু না ই দৌড় নি পরিচয় গাড়ি খিয়ামু
3: না দৌড়ু আহিনে দাদা ইন্দিরা জানি না দৌড়ু আহিনে ইন্দিরা জানি না ইউ আহিনে কাড্ডিগুড়া পঞ্চায়েত আহিনে লিটিগুড়া তা না আহিনে দামনদড়ি দাদা ডিস্ট্রিক্ট আহিনে করাপুট
2: ব্লক
3: ওড়ে ব্লক দিকে এ করাপুট আশা কর্মী বাবরে কামাকি
2: কামাকি জারি লোক অসপত্র হিনাড়ি কি ম্যালেরিয়া চেক কিনা তেন কি জারি
3: হম অসপত্র হিনাই ইচ্ছি সারে মাবু নমেরি যদি আমরা আহিনে রিনিটি এ তিন দিন এপে ইচ্ছি সারে কি রিনিটি এ তিন দিন ওটা দিনে এজিকে কাসা আর সুজাতলে উসি নমি
2: সুজাতলে ওহা সময় মিবু নাটি কিঞ্জারি রক্ত পরীক্ষা কিঞ্জারি ম্যালেরিয়া
3: সুজাতলে উসি নমি সুজাতলে উসতি পরে পাইপ লে তাই মানে দাতলে কাসা কাড়ো কি নমি
2: আর ম্যালেরিয়া আতি স্যার মেসর কান হুঁজা
3: কাসা কাড়ো কিতি পরে এ কিট লে তাই মানে এমবে রোতানা রি টপা কাসা বাকি নমি আতে রি টপা এই বাকি নমি এই লে ড্রপ বাকি নমি
2: তারপরে মশার
3: কানা নানু সাতটা বাই মশার টঙ্গ খেল তাকি রসড় বা কি হামাই আটে বড়গা কি হামাই এদা তালে বেতে ইতি সারে লোক ওন পিনু যে হ্যাঁ আশা দিদি সড়বা বেতে ইঞ্জি মশার ই দোষিনু তে মশারে দোষা বিতরা ডুরিনু মশারি যদি গুড়ো কে আসারে ম্যালেরিয়া নাই ইঞ্জি বেশি নমি আশা দিদিস কা তুমি
2: হ্যাঁ বিহা কা তো সারে ম্যালেরিয়া এনি বিহা আতি ম্যালেরিয়া এনি বিহা এনি বিহা এন রে আতি
3: ম্যালেরিয়া সুদি সুদি গুতি গটাই আটে ডেঙ্গু মশা দিকে মানে
2: ডেঙ্গু তো কিসকে মশার
3: মশার ব্যবহার কি নাই ওড়ে আমি নাই যদি আইয়াটি মশা ইচ্ছি স্যারে ইদবা হ্যাঁ লোকুনি কাছিনে লোক কাসা যদি রেচে ইচ্ছি এন্দে এদি গুডু আনে হ্যাঁ এ লোক কাসা যদি রচায় ওহেলা আডাতে স্যারে মশা

0: পাঁচু তো বেচাই মামা বড়িয়া মাছে রাহা সারদা চিকা হতাতে মামা
1: হ্যাঁ নাগেশকে নিহ হতাতে রাহা সারদা জু হতাতে মনতিসকে রচেকা প্রফুল্ল হতাতে ওড়ে নিহি জু হতাতে নে মারো ওর কথা হাডানো সে
0: হুম হাডানো
1: রগ দুকাতে কথা মার হাডা কথা আনো নিজু মারো তো নেট তো পিজু হাছে ওড়ে দাসরা লেঞ্জু হতাতে ইম্বাটে মারো সিনিকিন পিউ পিসা ইচ্ছারে দাসরা লেঞ্জু আতে ইচ্ছারে মারো ইম্বাটে সিনিকিন যে ইচ্ছি সারে মারো লেঞ্জে নাই পাগা জগা রচেকা পরিবর্তন বাহান ওড়ে ইম্বাটে আকে গকিলু এড়কা যে হে রগ ইদর ইলেতে রগ গকিলু এড়কা এদি স্কের রগ কা এদা পাই যে মার ইম্বাটে রচেকা সতর্ক আনাদি মানে সতর্ক আসারে মাকে গকিলু এড়কা তাকে হরবর আনাই
0: আনাই মামা ওড়ে গকিলু এড়কা তাকি তো পুঞ্জাম নাই মা আঙ্গা উড়েল জিকে গক নাই এমা মুচি জিকে রে চাহতে রইনে
1: গকিলু এড়কা তাকে ইচ্ছারে তাই ভাই ইম্বাটে মারস কে সিন কিনো এন তাকে ইচ্ছারে গকি তো আয়া নেকা এনাকে ইচ্ছারে নে তো হঠাৎ রে পি পিস্তু সামনে পি পিস্তে ইচ্ছার মাঝে মাঝে বার্দা পিওয়ানে কিরো এচে চেতা কাজা কাজা পিওয়া হিনে মাত্র কারাসকে আহিমনে এচেতা কারা আহিনে ওয়েড়িবা হিনে ওড়ে পিওয়া হিনে ইলাহি পিউ কারা পিউ ইলাহি আতে ইচ্ছারে গপিলু এড়ক তাকি রচাকে চিনেকেনে এদা পাই যে মারো এন কিনা মানে নিহি এই গহন মার লাগে তেইসকে গসি না আষাঢ়া জাঞ্জাড় তাকে কাটা নাড়া তাহলে এই হল ওয়াস সামনে কে এলে তে এই আপে সব্বা এই আপে কাটাতে এই নাড়াতে এই এলে তাহলে সে মারো ব্যবহার কিম নাই কি গসিম নাই মাত্র নাই ভিতরে পাইপ যদি মানবি না পাইপ এই মানবি নু কি নলুক এই মানবি নু এ এই তে চাচা না মার এন কি নাই এবার আড়াগি কে হানা হাঁড়ি কে হানা গস্তি সার মাঙ্গে নেহে ওটা গাড্ডু সার কোকার পদা আমি গেটার মাঞ্জাম নু কোকার পদা এন তাকে কোকার পদা তামি প্রতিশব্দ শক্তি উণা মানে এদা পাই যে আঙ্গাতা তাম্বু এতানু বাড়িউ আহালি আটিন বেলা এজাম এদেমা তাকে যে হি তাঙ্গা রচক শক্তি হিরে উনাড়ইনে এদা পাই কোকার পদাঙ্কে হারেকা আনে উনা উনা মিলা ডলাকে এদা তাকে তামগে রচক সাতারকা এচা বল তামার তামগে হুঞ্জি নাটে আপে কেলায় পুটা আপে লাই লাই তাতলা হানোচকে নিনু ব্যস্তি সমান রচকা কোকার পদাঙ্কে ছারে উসুম কিনি তানি পাই যে হি সকাল সেডিসকে দরকার এলে তাহলে এসকে তুরুই কিনাই তানি পরে মার আইকি গকি তাকে ইচ্ছারে গাড়ি হরবর এনে ছাড়ে বুড়াবুড়ি এসকে আনু বুড়াবুড়ি কে নাকি রচাই হেরে পাগা বাদলা হাতাতে ইচ্ছারে বুড়াবুড়ি কি সে গকিলু উনা কোকার পদা সমান আনু এদা পাই তাই ভাই বারো জানাতি পুণি কথা যে গকিলু বেড়ে তাকে রচাকা যত্ন ওহা কডুনাতি মানে
0: সত কথা মামা গকিলু বেড়ে তাকে ইসার মারো নিন লেচিলে হরু মারি তিবারু কাডা জোলা তো সবু রেচ বাহানে ই জিনিস মারো ব্যবহার কি আপ নিহি জিনিস ব্যবহার কি হলে চেষ্টা কিন মার এনেকে উকেলড়কা যাও এ প্রতিমা কোকার পদা আনি নিজের পাই জিকে সতর্ক আনাদি মানে
1: ওড়ে তাই ভাই আমার কে যদি গকি লিওড়কা ইলাহে যদি আহিম নে চিসারে নাই তা তো আশা দিদি মান যাবনে এ আশা দিদি তাণা হাজানে মার মাত্রা রিসা তিন ওড়ে আমার কে যদি গাডু আহিম নে পিসিম যে ইচ্ছার দারিমানি স্বাস্থ্য কেন্দ্র তা হাজানা ডাক্তার তল পরামর্শ হ্যাঁ মাত্রা অসপত্র চিচিসারে মাঙ্গে মার ই গকি রোগটি দূর আনে পুনে লেঞ্জু কার্যক্রম হাটা তাকে রিদিনা
0: মঙ্গলবার ওড়ে শনিবার মাদেনা পুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপিয়া হইনে
1: মাঙ্গে হালে চিঠি হিয়া দু মা ঠিকানা হতে
0: পুনে লেঞ্জু কার্যক্রম মারপত কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
1: জেলা করাপুট পিনকোড নম্বর আতে 7640055
0: 12 জহরা।

0: গীত শুনলু তোমরা
1: ওরে নিমান গীত সে বাজা দিয়াছো
0: নিকো লাগলা
1: হ্যাঁ নিকো আর ন লাগে কি মুগো তো দে গড় কেলিস যাইছি আরি
0: এ দে শুন মুই গটে বল ভেটঘাট গোটে কিছু আনলি আছে আজকাল তো পাঠ মন পড়বার টা মানে অধিক আছে কি নাই স্কুল মনে কেনতা করবার যিবার কাই কাই সুবিধা আছে আই উপরে গোটে দিদি কে চিকি আনলি আছে
1: আলে তো শুন দেও আরে
0: আইটা বাজাই দিলি নি শুন দে
2: আলে দিদি জোয়ার লাগো
3: জোয়ার জোয়ার
2: আলে তোমার না লোপ কই দিয়া
3: মুঁ হচ্ছি শ্রীমতী কেশুনিতা সুনাছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী
2: আলে দিদি তুমি চাকরি করি কেতে বর্ষ হলা বে
3: হেলা হেইগেলা মোর 15 বর্ষ হেইগেলা
2: আলে দিদি ঘর কোনটি আই তোমার
3: মো ঘর বি শোনা সাইরে
2: তেবি দিদি তুমি পিলা মনকে পাঠ পড়াইলাস নি মুই গোটে কথা পচারবি পিলা মনকে স্কুল ছাড়লে কাইটা লাভ
3: বহুত সুন্দর প্রশ্নটি তুমি পচারছ মতে দেখো আম শিক্ষাটা আমি জন্মরু আরম্ভ হইকি আম যায় আম মরিবে যে আমি শিক্ষা লাভ করুছু সেপাই কুযাচ্ছি সমগ্র জীবন হি শিক্ষা পিলামানঙ্কর পূর্ণাঙ্গ বিকাশ যদি আমি চাহুছে তাহলে তার পঞ্চকোষর যদি আমি বিকাশ চাহুছে তাহলে নিশ্চিত রূপে আমি পিলাকে স্কুল কু পঠাইবাক পড়ব পিলা কন করছি যেতবেলে জন্ম হচ্ছে জন্মরু সে তিনি বর্ষ যায় তা বাপা মা পাখে রহি যাচ্ছি সে কেবল তা পরিবার ভিতরে হি তার জ্ঞান কু সীমিত রখিদেলা তা বাপা কু দেখিলা মা কু দেখিলা তার সেই পরিবার ভাষা কু হি সে জানিলা কিন্তু যেতবেলে সে বিদ্যালয় কু যাচ্ছি তো সেপাই কুযাচ্ছি দ বিগিনিং অফ এন এডুকেশন ইজ স্কুল সে যেতবেলে বিদ্যালয় কু যাচ্ছি সে চার জনক সহিত মিশুছি তাপরে বিদ্যালয়ের পরিবেশ বি সে দেখুছি তা ঘর পরিবেশ টু টিকে অলগা লাগুছি তাকে খেলিবা পাই মিলুছি বহুত পিলা মানে বি তা সহিত মিশুছন্তি সে বিভিন্ন প্রকার শিক্ষণ সামগ্রী বি দেখুছি তো খুশি গুড়ে ভিতরে খুশি আউ অন্যান্য ভাষার পিলা মানুষ দেখি পিকি বি খুশি হচ্ছে যে মু তার ভাষা শিখি দিলি মু তারপরে ইচ্ছা হচ্ছি মু তারপরে দেখুছি মানে সেমানে অনুকরণ প্রিয় পিলামানে সববেলে অনুকরণ প্রিয় রহন্তি না বেলে বেলে তুমি দেখুথব দিদি কোন পড়াউছন্তি পিলামানে আসিকি সেটা হি ঘরে খেলন্তি
2: নাই সত কথা কইলা সয়
3: পিলা দিদি মানে কোন করুছন্তি সেই পিলা কোন করুছি সেই পিলা কোন করুছি এই প্রকার অনেক প্রকার জ্ঞান সেমানে শিখিথা তারপরে ঘরে পরিবারে যাহা আমি শিক্ষা দৌছে বিদ্যালয় কু গেলে তার শিক্ষা টিকে অলগা রুহে আজকাল দিদি মানে সার মানে বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করছেন মানে সহজরে সে গোটে জিনিসকে কিপরি ভাবে গ্রহণ করে পারিব সেতিপ্রতি দৃষ্টি দেই বিভিন্ন প্রকার শিক্ষা পিলামানকু দিয়া যাওছি যেউথিরে কি পিলার গোটে পূর্ণাঙ্গ বিকাশ মানে তার শারীরিক মানসিক আত্মিক বৌদ্ধিক আউ প্রাণিক বিকাশ হয়ে পারুছে।